0: ব্যবহার করে থাকি, এটাকে তোমার ভোটার নির্মাণ করে থাকি। চলো তোমার ভাগিদারিটি কোনো সুফল বানিয়ে আমি বিকশিত ভারত 2047 এক নতুন যুগ দিয়ে।
1: સ્વર્ણિ સાંભળીએ શબ્દ રચના છે તમેશ પારીખની।

গিয়েছিলেন। ড্রোন আর টেকনোলজিতে সময় বাঁচাচ্ছে, শারীরিক গুণমত্তা বাড়া সাধনে মর্মে শেখাচ্ছে। এক করতে ওভারে কোম্পানির সাথে পরামর্শ করে প্রসঙ্গের অপমানে এক সারা মকম রয়েছে। আর বিধি বস্তু ঘর বেঠা হয়ে সকেছে যে আপনি টেকনোলজি নিয়ে আভারী ছে। মিত্র কেটি ইনপুট।

অক্সিজেন নাই, পাতন লাগবো। আর দেখ না রে, পাতনা লাগাইতে আছে নাই নে, তাহলে উৎপাদন শোধ নিয়ে কি নবজাত আপনার লাগাইছে? এই নবজাত নিয়ে লাইন পানি মারাবো মাঠে টেকনোলজির উপয়োগ আপনার তাদের শিখিয়েছি। খেলত মিত্র।